0: মার্টিন, নাম্পানিয়া তায়ো, নাকাসাকাই তায়ো সা এরোপ্লানো, মাগকাতামি তায়ো, নাগরেরেক্লামো কা, পুতাং ইনা কা, ওয়ালাং পেরা,
1: And the last one?